0: ভাই হাও নয়
1: হাও নেলিয়া
2: আমি গোস্তার ওনার আরিউ রাকাম বিয়া
0: এফএমই 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসায়।

0: বেলে আমি ফের তো সরাই মাস বেলে ইহা সর বিশ্ববিদ্যালয় কার কলাই আমি হে উমা তুর হালি মার দে
1: ইরিয়া পেরেইরা হাক তুইল মোডু নেবে সিরা কুডা লরি বামারকাডু ফাআং নো বালুং হান্ডে
0: আমি উজে বাহান উজে বাফান্ডে আম লহালং আঙ্গানা দাম লরি বাফান্ডে হামুত লর ফান্ডে পসং মাই হাম গ্রাই রাই হামুত কো তো মান হুসু মাল আমি ফাই মাল আনে মাম হুসে জুরে বসে বেস মসে বেস গোর হামরে কোনা দি হাঙ্গা তো মাই জুরে আমি বার হুদি তুইর বে আগরা তো সোসাপল তে আতু বে মাই হাদি আম পলাম নে বেই দেনে
1: ও ভিনতিশ নে মাক ইনফরমেশন বলরং ওহিং হুসি স্টুডি সেন্ট্রাল কাম্পুং আলোর দিলি হাওয়ার সেনা বেলো লরি কিপা নেবে সার্ভিসু হাতো ব্রিগেড ওয়াইং E adeus.